সম্বন্ধে তোমার পরিবারটা কাকে সম্পর্কে আমি সম্বন্ধে বড় বড় প্রক্রিয়া দিদি সমিতিকে তৈরি করা হয়েছে সমাধান

0: লাগে, শাক সবজি ফল ফুল সহিত কম্পোস্ট খানাৰে বচ্চা মান তন্দুৰস্ত কৰে। পুৰ খানা সংসদত দুই বৰ্ষ সমল পাৰি
1: রেডিও গোপাল দ্বারা চলে কি করা সন্দেশ।

0: জেন সুন জেন সাসা
1: ও মানে বলে কুয়াসাই ও জেন মানে প্রধান জেন নামে কি হয়
2: কি হয় সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা সেটা কি কথা স

কর্মী লাগে আছে ভাই ভূখণ্ড কাটক প্রভাবিত নাগরিক সুরক্ষিত বাসস্থান হওয়া লাগি আছে নিরন্তর তার আমি কে কে ডিডিএ কার্যবিধি চলছে ডিডিএ কার্যবিধিলে নাগরিক সেবা সেবা করে ঘর বানাউনে তেই কারো বিষয় করে রাখি সরকার সঙ্গে আমার এটা কি অনুরোধ আছে যে ডিডিএ কার্যবিধি চেঞ্জ করিদিনোস এই কার্যবিধি চেঞ্জ নগরের সঙ্গে জনতাকে ঘর বানাব সুরক্ষিত ঘর বসে পাবেন ভাবে আমার নিরন্তর সফল করে রাখি অনেক আমি পরি সদন আইসে নিরন্তর মূল্য হলে উঠে থাকি গেছে বিশেষ করে আমি আশপাশ ভূখণ্ড প্রভাবিত ক্ষেত্রের ঘরের এক বর্ষ মাস নিষিদ্ধ হয়ে যান।